ক্রাম দুটো সামনে থাকলে ভাই না শুভ রাখে না উঠাও ভালো কাউ কাল যে সময় ধরছে মৌসুম বদলি হয়ে বরখা আই বরখা হবে তো সব বদলি শোর হবে কেবল যদি মৌসুম বদলে তো কাফি চিজা বদলে আপনার স্বাস্থ্য ভি ধ্যান রাখা পড়ে হর মৌসুম রোপন আনন্দ লেন লেকিন সাবধানী সাথ চাপতে সাথ কই বার কি গপ আপে দেখো শরীর হ্যাঁ ও আপনার মৌসুম ঢাল কুছ সময় লাগে তো বারিশের মৌসুমে বিশেষ রূপ তো আনন্দ বচ্চা হবে চাই আপ খুদ হো পর ইন সাবধানী ভি বহুত জরুরি কদি কে বারিশের বাদ কাফি বিমারিয়া বড় যাবে উল্টি দস্ত বুখার ওর কারণে কি নেই পানি পানি আপ ছাড় কেউ কোপি পানি উবাল কে পিনা চাই বচ্চা হ্যাঁ বারিশ যা হই ভিগ কে হই ভি আনন্দ তো লেছে বচ্চা ভিগছে সব ভিগছে তো খাওয়ার বাদ কি উনো কি সুখে টাবল ছু আপনার শরীর পৌঁছকে ওর কাপড়া পাতল দেওয়া চাই নেই তো কি ছোট মোটো যে পানি সব গিলে হবে নি ও পাশে হওয়া লাগে তো দিয়ে বাচ্চা কি বুখার হ্যাঁ নিমোনিয়া হ্যাঁ কাফি বুখার বিমারি ফেল যায় তো কোশিশ করি যে দেখো পহলে ভি কার্যক্রম কার চর্চা কর চুকে হোক ভি আপনার আধে টাইম খুদ না ডক্টর তো বলনে পড়ে কোই বুখার হ্যাঁ তাতপ হ্যাঁ তো ডক্টর তো যাঁচ করো ডক্টর তো যাঁচ করার বাদ ডক্টর দবাই দেবো দবাই আপনার লেউনি কি বুখার কই প্রকার হোক ম্যালেরিয়া হ্যাঁ ডেঙ্গু হ্যাঁ কিন্তু দেখো যা বারিশ হই পানি কটোছে তো মক্কি মচ্ছর তো বড়ছে তো এখানে হটাও আসে তো কি সবসে বেস্ট হ্যাঁ সবসে সহি আপ আপনি আশপাশ সফাই রাখো পানি কটোই নি হন গন্ধ পানি ওর বাদ কি দেখো ডক্টর আপন গঞ্জা কি দবাই দেবে তারপর দুই চার দিন দবাই লি জিম হড়াই দিবে আর আমি জিম হড়াই কে বন্ধ করো ওই নুকসান নেই তো পেলো হ্যাঁ ভাই আপনার ঘন তো পেলে সাফ সুতরা রাখো পানি নিকাশি বরাবর হোনি চাই দেখো ভাই সব পানি নিকাশি সাফ সাফ পানি চিজ ওর ধ্যান রাখনি হ্যাঁ পানি আপ রেগিস্তান মে বেঠা আপনার বাস্তে কাফি অমূল্য হ্যাঁ কোশিশ করি চাই যে আপনার দেখো বারিশ পানি মিঠো পানি রাখেন ইন কি আপন স্টোরেজ করার চাই একত্রিত করার চাই আপ ছত সু এক পাইপ নিকাল কে উনি সিধো আপ টোকে মে লো এসব টোকো আপ পিয়ে পানি মে কম না আর পানি মে আপ হমেশা উবাল কর কম মে লি উবাল কে ঠান্ডো করকে লো বিকজ কি আপন দেখো পানি মে ছোটা মোটা দেখো কীটাণু ইয়া মচ্ছর ইয়া মর যায় তো উন সাফ করকে ইস কি বরসাত পানি কম আ যাবে মিঠো পানি আপদের কি সময় তো পানি ভি আপন মূল্য না সমাজ পড়ছে আজ কাপি লোক পানি অন্ধা ধুন ওর উপয়োগ করে ও নুকসান আমার সময় আপন পিড়িয়ে নুকসান দেখো আপ তো ধ্যান রাখা রাখো আপনার সাথে পশু ধন ওর ভি বরাবর আপন ধ্যান রাখো সব বলো জানোয়ার কি কে কো সকে তো ও আসতে কি একটু বাড়ো হোনা চাই সুখ বাড়ো আপ মিটি রাখো বিকাশ কি পশু মে কি কই বার কি দেখো কীচড় আছে কী প্রকার চর্ম রোগ বজা করে আর পানি মে কী মচ্ছর কই প্রকার কীটাণু হয়ে কী প্রকার কি বিমারি হয়ে করে তো পশু নো পানি স্বস্থ পশু বরাবর টিকাকরণ করো যে আপনার পশু স্বস্থ রে আর দু বাড়ে মে পানি নিকাশি বরাবর হোনি চাই কী বার কি বাড়ো কি পানি পড়ি রে নাড়ি কদি উঁচি হয়ে রই তো বারিশ পানি কি মই রে কি পশু কাফি পরেশান হয়ে রাত রাত আর যুতো হয়ে সকে আপনার কি নমি কম রাখানি পশু স্বস্থ রে আর ওর বাদ কি পশু আহার হয়ে করে নি বারিশ বাদ কি চারো গিলো চারো হয় হরো চারো হয় তো খাওন কি পশু আমি দস্ত ভি লাগ যায় তো সুকো চারো ওনো মেলা কে দেওয়া চাই কি হচ্ছে ইয়ে কে দাও 60% আগে যে হরো হয় তো 40 সুকো কাট দো তো সুখি যো পশু আহার মূল্য সেই মিল যাচ্ছে উল্টি তো সুখ কম হবে যে ফঙ্গস ও সুখ আপনার কি পশু বিমার ওনো ধ্যান রাখানো হয় আর ওর বার টিকাকরণ সময় সময় মত করো বারিশ হোন সে বলতে খুর পকা হ্যাঁ মুহ পকা হ্যাঁ লঙ্গড়িও হ্যাঁ আর গড়া গোটু হ্যাঁ আপ চিকিৎসক বাত করকে পশু বরাবর টিকাকরণ করো আর নমিনাশক দবাই হওয়াই ওর ভি পশু দো আর ই টাইম কি যে থানিলা রোগ ছু ওসু ভি আপন পশু পশু কি জাপত রাখানো হ্যাঁ কেউ মতলব কি আপন আশপাশ আরো আগে যে স্বচ্ছ হ্যাঁ তো আপ সুরক্ষিত তো আপ পশু ধন হ্যাঁ বচ্চা হ্যাঁ বিশেষ রূপে ধ্যান রাখো বারিশ আনন্দ ভি লেন লেকিন সুরক্ষা সাথ ওর বাদ দেখো আর শহর মে ভি কি বারিশ দৌড় চল রে কই বিজলি কা খম্বা হ্যাঁ মৌসু ভি কি পশু দূর বাড়ে মে রাত বাড়ে মে ডাল দেওয়া বচ্চা ভি আগে নাম যায় রে বার বারিশ মে তো কে দো কে বিজলি খম্বে সে দূর রে পগো মে চম্পল রাখে তো ছোটি ছোটি জানকারী বচ্চা পেলে বিজলি চাই আওতে ঘর মে ওরা পছা জলদি সু কপড়া বদল দেওয়া চাই চর্চা পাকে যাই আসো পেলে শোনা তারা শিখ লোকগীত